দূরে দূরে কিয় আসা বজালা মুরলি। আজির গীতিমালিকা অনুষ্ঠানত প্রথমে ইয়া দুর্গাময়ী বরার কণ্ঠর গীত, গীতিকার সুচিন্দ্র কুমার অধিকারী, সুর প্রভাত শর্মাৰ।

মইনা যান মইনা যান লুইত পারে হলো মইনা যান মইনা যান বিক্রম পারে হলো মইনা যান মইনা যান জিরালো ওই নাও বৈশা মইনা যান সাকরি ওই বিসারি মইনা যান মইনা যান এরো ঘরে বাড়ি মইনা যান মইনা

ময়না যান, তুমি নুনে ঘেরিয়াল ময়না যান, ময়না যান, আমি জোর হটিয়া ময়না যান, ময়না যান, কেনে কয়

মই না জান ডিগবইটো চাকৰি নাই, মই না জান তেল গেছ কোম্পানীত, মই না জান ৰেলৰে কোম্পানীত, মই না জান।

0: ময়না যান ময়না যান লুইত পারে হলো ময়না যান ময়না যান বিক্রম পারে হলো
1: গীতৰ অনুষ্ঠানটিৰ ইমানতে অন্ত পৰিল।

বিষ্ণুপ্রসাদ রাভার অমর সৃষ্টি। নব নবরসে বালু ভাওনাও আশা নিরাশার। এই নাটক ভাওনা গীত নৃত্য তথা সংস্কৃতির মাজতেই মানব জীবনের সুন্দরতা আর মাধুর্যতা। সাহিত্য কলা সংস্কৃতিয়ে মানুষের জীবনক মধুময় করে, সমাজ সু সংবদ্ধ করে। প্রিয় শ্রোতা, এষাৰ বাক্য প্রচলিত আছে, সাহিত্য সংগীত কলাবিহীন সাক্ষাৎ পশু পুষ্য বিষান্নহীন। অর্থাৎ যিজন ব্যক্তি সাহিত্য সংগীত আর কলার জ্ঞান বা অনুরাগর পৰা বঞ্চিত, তেওঁ প্রকৃততে নেজ আর শিং নথকা পশুর দরে। ইয়ার অন্তর্নিহিত অর্থ এয়ে যে সুকুমার কলাসমূহে মানুষক প্রকৃত শিক্ষিত আর সংস্কারী করে তোলে।